0: ভাই হাও নয়
1: হাও নেলিয়াং
2: আমি গোস্তা রোনার আরিউ রাকাম বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাই তাসি তিমর লরসায়।

0: ওকে দেখ মালকোভিন্টিস রে নে মাকা মুজিকা ফুরাক নেবে পুসি বেলুন সেলে সফরেশন আবার মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রামা হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রা নে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বা নে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida juventudi mustengi hanoin ida ke phone la osona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ita precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin phone ni independencia nema problema Agora, how many mehi ba na sound ni dane ba contribui ba desenvolvimento ni habile de ham bot tep tebes. Tamba sai ma di ham bot. Husi inicio how aprende no ha consciente ba realidade. Na sound ni precisa desenvolvimento. Desenvolvimento ni mak modernize sound. Modernize sound sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado. Ne mak importante. Agora, atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni Hanoin. Atu transforma ita ni Hanoin, maka ita precisa conhece la ciencia ida nebe maka bele hatur ita hozustu. Ne maka nesan oin haunia kolega ka haunia bele unde hanona katak ciencia ML, marxista leninista. Ne ciencia ida ke zustu, mas dala barak, ema dihan ciencia ida ne magladiak, ciencia ida ne magladiak, ma be awakara tete anesane, se ola gusta ciencia ML, ola gusta musuni liberdade rasi. Tamba ciencia ida ne maka bele atu transforma ita. Se how dia kolia kono ba haunia atu kontribui ba na sound. Ia in primero ha foi Morris Mai, agora ha usa ropa mos de musa kontribui ba na sound. Ne kontribuisan ba desenvolvimento. Se juventude ida pronto para halo ninia bodruma ida ne mus kontribui ba desenvolvimento. Se how Morris Mai, se ita mai usa asam voluntario sira. Por exemplo, e mai da cara ke iniciativa atu Hilly Foyer, Sue Foyer de Nefatin, ida ne mus kontribui ba desenvolvimento ida. Tamba ne mak kontribuisaun da ba desenvolvimento ba juventude da furakliu do que ba ida ne be maka

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: ওকে দেখ মালকোভিন্টিস জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরে শোনা বা মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জোবেন তুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডিসএনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জোবেন তুডি রানে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জোবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laoson atu continua ba hanoin ida ke sira halo la condiso sito sound no condisaun ka ambiente pobuni nian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobu ida ne nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema Agora, how ni mehi ba na sound ni dane ba contribui ba desenvolvement ni how bile diham bot tep tebes. Tamba sai ma diham bot. Husi inisio how aprende no how consciente ba realidade. Na sound ni precise desenvolvement. Desenvolvement ni mak modernization. Modernization sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado. Ne mak importante. Agora, atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni Hanoin. Atu transforma ita ni Hanoin, maka ita precisa conhece la ciencia ida nebe maka bele hatur ita hozustu. Ne maka nesan oin haunia kolega ka haunia bele unde hanona katak ciencia ML, marxista leninista. Ne ciencia ida ke zustu, mas dala barak, ema dihen ciencia ida nema gladiak, ciencia ida nema gladiak, ma be hawa karate te anesane, si ola gusta ciencia ML, ola gusta musuni liberdade rasi. Tamba ciencia ida ne maka bele atu transforma ita. Se how dia kolia kono bahau nia atu kontribui bana sound. Ia in primero hau fuin Morris Mai, agora hau usa ropa most dia musa kontribui bana sound. Ne kontribuisan ba desenvolvement. Se juventud ida pronto para halo ninia bodruma ida ne mus kontribui ba desenvolvement. Se hau Morris Mai, se ita mai usa sound voluntario sira.